0: มาตายความมันกันไงเปล่าคนไม่รักคนอะไรหมดแล้วทำไปเปล่าทุกคนชิบยันชดจ้าไปที่คอมพิวเตอร์กินด่านดูเกตต่อไปจะตายอย่างดูเช่นว่าแค่ไหนมาเนี่ยคนคนทำไปนั่งคนน้ำหมดแล้วทำไมวะคอมพิวเตอร์บิ๊กลีกอร์เลยสิเก้าเลยอันนี้มาร์มัดกอร์เลยเนปาลเคย number one hard work and start of education center โอนี่เอาชิบยันมาตั้งคอมพิวเตอร์ป่าวนุก้าสัตย์คอมพิวเตอร์สิเก้าเลยรู้แค่อีกโอตอมบิ๊กลีฮาเลมากอร์มาบิ๊กลีกอร์มาอีเบงก์ไปเอาไปสกูลอาพีสดุนสุกิสังสัตตามาบิ๊กลีเฮียไอร์อ่ะพบว่าน้องนี่สุบิดาเป็นชาวจูซี่English language कक्षा को भी व्यवस्था छ होय कम्प्युटर ल्यापटप प्रिन्टर फोटोकपी मशीन इन्टरकम सिस्टम इन्भर्टर सोलर सिस्टम अब इन्भर्टर को ब्याट्री पनि पाइन्छ सीसी क्यामेरा र भरपर्द इन्टरनेट पनि जोडिन्छ त हौ आमा मन चाहिँ लाग्ने डाके हौ तालो बेताउ महिडेर फेर दुख पाइएला नि झुसी हौ यो फोन नम्बर 0215547787 9942535541 अब भयो अब गुड भेरी गुड भेरी गुड
1: नमस्ते म इन्जिला रेग्मी
2: नमस्ते म सुनिल कटवाल
1: हाम्रो नयाँ गीत तालाबाजी कपुरी कटु आइसकेको छ
2: आशा छ हजुरहरूले धेरै मन पराइदिनु हुनेछ
1: हेरेर कस्तो लाग्छ फिडब्याक दिनुहोला थ्याङ्क यू

0: কেটাও আজ তো আমরা সারপ্রাইজ।
1: আসমা কই তো আমরা সারপ্রাইজ।
2: ও সারপ্রাইজ
0: ইয়েস
2: বেবি।
3: থ্যাংক ইউ বেবি। জুম
2: বাই
0: বয় এন্ড দ্য তেরে ইচ্ছা পুরা।
4: हिजोसम्म त्यस्तो गोते आज स्मार्ट।
5: केही त गडबड छ, म पत्ता लाउँछु।